ফিজায়ে রং মুঝকো ভাতি নহীঁ, ফিজায়ে রং মুঝকো ভাতি নহীঁ, মদীনে কে শাম ও সহর।